0: गिलास तुम कुफा भी
1: फाल या तेरा फाल आप कहाँ वाले फने दीद क्यों है सती आदि दिमाग ना वाले तंदरा ना जो फने फने ने दीजो के तेरी म्यान सुन भोगा माला गास दे तो जेमानं जो इफ़िद या तो का इफ़िद
2: tena famoronana asa ne tsy hoe ny fanjakana andamorona ny asa fa ny secteur privé no atao izy motive anazy arovana izy a omena azy ny jiro a omena azy ny lalana atao le toerana entinareo zay le zavatra hita sy mandeha raha tany tonga avinareo ty madagasikara fa misy tany malalaka tya de atao nahita fidotroany rano a ny jiro a ny lalana eo an'izay secteur privé mandeha de mandeha le fifaninanana manana traikefa amin'io azy okobe fa zay matahotra anao ainyio zany manangana iziny zany aiko zany
3: zaho zanakiray nanaitra vo niditra tato a de ny tsy fatombambana anareo ato amin'ny televiziona malagasy tokony hatsaraina izy ty tokony amboarina izy ty satria fantatro fa maiky iny izy ty tena may izy ty ary ianareo amin'ny serasera televiziona malagasy ny radio pirenena no tena antoko ny anakiray fampitana vaovao maka ny vahoaka fa tena misimisy fa olona tena tsy mahalala kory na de ny akaiky aminy ary le commune satria lalana tena tsisy ny tatezana tapaka misy koa dolo izy de zay ny mahatonga hoe maniry ko ara maniry aloha mba tena ho atsaraina ary minona reo afa ho avy arolany a de zay ny mahatonga hoe ty televiziona malagasy ty ty ny ataoko voalolarana aloha mba hahafahany olona rehetra misitraka ny vaovao maheno ny teknôlôjia vaovaovao mitranga
0: Sotra tombokolahy, sotra tombokovavy.
4: Rimo, rimo.